0: আপনি শুনিছেনে নাই, নাগালেণ্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘৰ গিনতি কাম শুরু হৈছে। এইটো জানকাৰী খান লবলৈ আছে।
1: ঘৰতে থকা দৰকাৰী সুবিধা খান, খাবলৈ পানী, LPG, ইলেক্ট্ৰিচিটি, চেনিটেশ্যন আৰু বাকী দৰকাৰী জিনিছ খান লগা ডিটেইলছ লব।
0: কেতিয়া সেন্সাস অফিচ মানুহখন আপোনাৰ ঘৰতে আহিব, ঠিক ঠাক জানকাৰী দিবি আৰু ভাল শ্লিপ পুৰা মদত কৰিবি।
1: আপুনি খান লগা মদত বেছি দৰকাৰ আছে। আমি খান লগা সেন্সাস, আমি খান লগা ডেভেলপমেণ্ট।
2: ওয়েফএম ট্ৰাগোবান News, music and entertainment. This is FM Trackable. FM 103 megahertz.
3: জি হ্যাঁ, আপনার কানে শুনে আছে আকাশবাণী FM ট্রাগাপান 113 মেগাহার্টজ আর শুনে থাকা সববিলাক এটা সময়তে আপনার কানে শুনে আছে হিন্দি ফ্লেমিং ইজ প্রোগ্রামটি হিট সংস। তো আমি গালনা প্রোগ্রাম কন্টিনিউ করে দিয়ে আছে আর প্রোগ্রামটি এইবার দুসরা গীত শুনব আতিফ আসলাম আর শ্রেয়া ঘোষাল লগা ভাস্টি ফ্লেম তেরে নাল লাভ হো গয়া।

0: night, chasing a target of 151 runs set by England. Australia scored 153 for 3 in 17.1 overs. Beth Mooney was the highest scorer for Australia with 64 runs. Indian stock markets opened positively today, supported by renewed foreign institutional investor buying and softer crude oil prices. Sensex started the session at 77,941, up 177 points, while Nifty opened at 24,307, gaining 36 points in the opening trade today. And now, before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi embarks on a six-day visit to Indonesia, Australia and New Zealand beginning today, says visit will further deepen the comprehensive strategic partnership. India to chair UNCTAD's ninth session of Intergovernmental Group of Experts on Consumer Protection in Geneva today. India to host a two-day BRICS Women Working Group meeting in Kochi, Kerala beginning today. Tensions escalates in Pakistan-occupied Jammu and Kashmir after a person was killed and several injured in park rangers firing on protesters. And that is the end of this World News Bulletin.
1: FM Tragoban
2: 103 MHz.
1: News, music and entertainment. FM 103 megahertz.
3: हां जी बेल लिसनर्स अब यहां सब गया दोबारा स्वागत करा सी एडिया गश वन एफएम ड्रैग वन 113 मेगाहर्ट्ज दे एडिया सो वन एडिया सी एडिया रियल टाइम रे कोई मा ट्रैफिक लगे जानकारी कोई दिया से नोट बान गुले टू डू नॉट ऑफ गो हिम माफी निजा लगे ट्रैफिक डायरेक्शन असे हेडेड टुवर्ड्स हाई स्कूल एरिया आरो साउथ बाउंड टू एले साउथ ऑफ गोहिमा फिनि आया लगे ट्रैफिक डायरेक्शन हेडेड टुवर्ड्स न्यू मिनिस्टर्स हिल যদি মংকলা টু পি এইচ কিউ জংশন মা যদি আছে গলে নর্থ বাউন্ডলা ডিরেকশন দিয়ে ট্রাফিক তো হেভি আছে ইয়ানি ট্রাফিক তো অল্প বেশি আছে আর সাউথ বাউন্ডলা ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট ইয়ানি কমতি দেখায় আছে আগুয়ালা রাস্তা লো গুলি টু ওল্ড মিনিস্টার সিল টু জেল কলোনি এই রাস্তা লো পারব পি এইচ কিউ জংশন আর মেজর জংশন মা যদি আছে গলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দিয়ে ট্রাফিক তো মডারেটে আছে ইয়ানি ট্রাফিক তো ইমান বেশি বি নয় ইমান কমতি বি নয় একটা হিসাবতে আছে আগুয়ালা রাস্তা লো গুলি তো Paramedical to T-Model to IG no liba Ladies Mile Road to Rasta and Low Parebo. TCP to Razu Point to Le, Northbound, Aro Southbound to the direction to be traffic to moderate TSA, Agualag Rasta and Low Parebo. TCP to Razu Point, no liba Box Cutting to NHK to Census Point, no liba Pull Pari to Kochozi Ground to Razu Point. Razu Point or Census Point to Majodele, Northbound or Southbound to be traffic to moderate TSA, Agudusra Rastan Low Munjelido, Low Parabo Census Point to NHAK. High School Junction to Census Point, or NHAK Junction to Census Point, Edo Rasta Kande, Northbound or Southbound to be traffic to Light TSA. এটা আছে রিয়েল টাইম দিয়ে আপনি আন শুনিলে কইমা ট্রাফিক আগে জানকারি আগে দিয়া আগে ভরাই না আনে টিবল আছে প্রোগ্রাম ওয়েস্টার্ন মিউজিক
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Hello lovelies, welcome back once again to Agash 1 FM Dragoban 103 MHz with your program Western Music right here right now with me Ajay Rangti. Without wasting any time, we're gonna start off with a playlist here. We have Ina with the song My Dreams.

0: A good story last time, low paribo, DCPT Razu Point, no liver box cutting to NHAK to Census Point, no liver bulbari to Kojozi Crown to Razu Point. A good Razu Point to Census Point, Machudele, northbound or southbound to be traffic to moderate yase, Alagrasa low paribo, Census Point to NHAK. High School Junction to Census Point, or NHAK Junction to Census Point, Edo Rasta Kandi, northbound or southbound, that be traffic to light dikhayase. Edo ase real time dia mian honili, Kohima traffic jankari, ago agibarana program anitula se women time.
1: আপনি শুনিছে নাই নাগালেন্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এই জানকারী খান লবলে আছে
2: ঘরতে থাকা দরকারী সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব
1: কিতিয়া সেন্সাস অফিস মানুহ আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বিশেষ দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
3: ট্রাগোবান
4: 103 MHz. News, music, and entertainment.
5: FM 103 MHz.
6: Namaskar, listeners. Itu Akashvani Kohima, FM Jagopan 103 MHz. Makimanu laga awas karyakram de sob listeners ke swagat ase. Didi Peri Belag, aji laga khas topic ase self-development for self-employment. Aro Amikhan, Mrs. Vitoli Achumi Logote, The Discovery of Akone Laga Opore, Aboli Chikebara, Interview Kora Hunibo.
7: Hello, lovely listeners. Apnikan Sopke, Shi Salam Janai DSA. Aji Amikhan La Studio De, Amikhan Maiki Manu Program De, The Discovery of Akone and the Process to Make It. And how to make ahone to taste good. Itu laga topic oporde kotha kua hunibo aji. Aro ami khan laga resource person ahigena ase ekta veteran umor bi dangor aro iman sal kukura experience ama ekta madam Vitoli Achumi ahigena ase ami khan la studio re. Madam আপনি আমি খান লা স্টুডিও দিয়ে আহি দিয়েতো আপনিকে ধন্যবাদ দি আছে আর আমি খান বিশ্বাস আছে আপনি লাগা হাত পড়া আহনে সুরুবা লইগিনা কিনেকা বানাইলে ভালো হবো মিঠা হবো এটা সব আপনি লাগা হাত পড়া আজি জানি বলে আমি খান লিসনার্স খান সব খুশি পাই আছে আর আপনিকে ধন্যবাদ দি আছে তো এটু সুরু করু বলে The story of Ahone. Ahone to kineka suru huise, kunpra suru banayena suru huise, itu opote amikhange olop koitile bishi bahal.
8: Acha, tami panyipti bishi kushipashe. Aru ajitu itu the discovery of Ahone itu hunigena kali ka nohagena pnabole nazanya kan bishop itu itu pnabo paribo. তো এতিয়া আমি কোনপৰা হে শুরু কৰিছে এইটো লগা অলপ কৈ দিবলৈ লগাটো কুজনা কালি এইটো পৰা হে এখন নপনাটো শুরু হৈছে তো পহিলা আমি খান চেমা মাকি কুজনা কালি থাকিছে তাইতো ছোট পৰা বাবা আৰু আমা নৈ হৈছে এইটো পৰা তাইতো আংকল আৰু আণ্টি লগতে বহি যাইছিলে তাইকে মৰম বেছি কুমটি হ'লে বি কামটো হ'লে বেছি দিয়ে তো তাইতো খেতিতে যাই থাকে তো খেতিতে যা তামতে এইটো আণ্টিটো এইটো পাতাৰ পৰা আইখু এমখান কথাতে আইখু কয় আৰু চয়াবিন এইটো হাফ কুক কৰি কেনে তাইকে পাতা পৰা পান্ধি কেনে তাইকে পাঠায় আৰু বেছি ভোক লাগিলে বি এইটোতো খাবলৈ নাপাৰে এইটোৰ পৰা তাইতো এইটো খেতিতে যা তামতে আমি খান নাগা হাউচ কয় নাগা হাউচ মিনিটো আমি খান কথাতে হ'লে আশা কিবি কয় আশা কিবিতে তাতে আগেক যা থাকে আশা কিবিতো এইটোতো নাগা হাউচ আছে হ'লে বি আগেক যা কৈছে ক'লে এইটো খেৰ পৰা এইটো জংগল পৰা আনি কেনে আগেক যা বনায় তো আগেক যাতে তাইতো তাতে সদায় তাতে হালি দিয়ে তো একদিন পি তাইতো কাম কৰি থাকি কেনে বেছি ভোক লাগিছে আহি কেনে itu aya book lagi ase kinga ase na gwegina itu sadu tetu hoda inga halatu tetu Egbert ulai sachele ta pata kholige na sadu aho ulashe to aho meaning to am kan to aho do kunda smell inga gwe to aho do am kan to pula to aho itu to smell ase holipe ini aho ne bnaige na aho ne mati dise holipe ta to itu ulashele to aho to iman bhal bra ulashe smell to the balbra ulashe te do itu bel gurigena bel gurigena khashe bishi mithapra khabo parishe aro mithapra khaigena bed bi phorda parishe inge hoise da do a idda do itu braham kan do akhone bnai jabo goigena da akhone bna do bishi mithapra he itu bnabo parishe to da akhone itu bnabra shop manu bosti manu Satin can zanya manu can shop it to kagin a bishi kushi baje. Kile manita honey to bishi mita. Mishi mita braheta panabo parche to bra shop manu zanigana pichete hole. Kayakagin a pichete hole. Satin can busty man can shop. Ito amican nijahi panala kapura can makila can aro nijahi giki hat de panabo para it to shop. Angena. Telogodie angena itu ahonye ini exchange kore tete bigru gulwena ja holibi exchange grubule telogote ahe inge ahe higena tete rich hoise tu rich hoise aru tete shop monotake zanya hoise she aru ahonye tu ta he inge gurgena sur hoise sur hoigena te kam itu price sur hoi hoigena tete itu kam ahoni laga kam inga kuri kuri gena dun hoi gena aru taitu sadi kurubale bi tam hoi jaise itu pra taitu sadi bi iman itu ahoni pra ki panai gena itu rich hoi gena itu pra ta laga sadi tu paribale hoi jaise aru ajukali bachakan taun laga bachakan tu nazani holi bi bosti te hole bachakan tu itu shop zanya to baba ma logati bhegena kheti te jabo aro sadhi kurbo gojle itu salte sadhi kurbo le laga salte kapro sapra ki ki tum ta khan laga khandang manu magi khan laga khandang manu bhag kurbo le kapro bi biship na ki ki bishe arrange kore aro asana to hole nije baba ma pin nazanye aro bhoni bhai ghor mani family man pi kun pin nazanye laga asana itu asana tu kun pin nazanye laga reserve rakha laga se itu itu bosti laga bosti pra itu thage khan tu itu asana rakhi gena tade pra muta logote ampe asana iman rakhibo parise gogine itibe tabil ta laga record bhal bra itu muta logote ja to ta laga to asana bi bishi le muta logote le ja shokose inke hoigena akhone tu ta de pra inke sur gurgene ita tok bi bishi chala se aro khali naga man hoigena bahar man bi bishi chala se halipi pna to kinga pna na janni itu karne aji itu gobo parishe bishi khushi paishe
7: acha to amikhan itu ahone tu kun prasuru grishe itu jani paishe aro amikhan aji jani paro sumi maki ekjon kujna kali kune tai bra suru hoye ho tu amikhan huni loishe acha aro itu madam amikhan ahone tu sob manibi khushi pa aji kali do naga manu hobi nului bahar manu hobi aro bahar manu hinu ina foreign manu hambi kuma da khoni khai guna mi kan ni dikhi ta ge aro huni bu huni ta ge aro sok manu bi khoni gun ba loi gena khawle banena khawle ekdam khushi pai ta ge holi bi bishi manu idu khoni du kini ga banai na guna ini genuine mon bi ta ge to idu apni apni ami kan la listeners kan ge idu how to make khoni the entire process to make ahone ahone to kinega banai itu amikhan ge olop koi dile bishi bhal
8: acha to গোবলে তামতে আহনিয়ে কোয়া তামতে ইজা আছে হলে বি এই খেতিপরা ওলাবি বেশি দুঃখ আছে আমি বি এই এক্সপিরিয়েন্স কাম করে চাইছে তো এই আহনিয়ে পনা পেছেতে হলে আহনিয়ে কয়ে হলে বি গুটি থাকা তামতে নপনা তামতে হলে আইখু কয়ে সয়াবিন এই সয়াবিন এই আমি খান সাফা করে কেনা রাখে তো সাফা করে বেছেতে আমি খান বেশি পোনাব না কমতি পোনাব না এই তো আমি খান হিসাব দেহে এই তো উজন করে কেনা ওলাব আর ওলাই কেনা এই তো ফ্রেশ আমি খান ভিজি রাখব তো এই কারণে ভিজি বলে তামতে ডাইরেক্ট নিভিজে আর আমি খান চাউল কিনকে সাফা করে ভাত পোনাব তামতে এনে তিনবার চারবার পে হাত প্রায় ইনকা এনে তাই লাগা মহিলা সব যাব দিবলে নিভিতে ইনকা আমি খান সাফা করে এটি নিচিনা তিনবার চারবার এটু সয়াবিন তো ভাল পর সাফা করব আর বিজলে পে নিজে খুশি এখন ভাত নিভিজলে পে এনে এনে বইল করে যায় হলে পে আমি তো ভিজে আজ রাতে নিচিনা বিজব আর কালি মর্নিংতে এটু বইল করে যাব কিলা মানে বিজাহে বইল করা তামতে অল্প ইজি নিচিনা আছে এটু কারণে আমি তো ভিজে তো ভিজা পেছাতে হলে গুটি তো ডাঙর ডাঙর ওলা যায় তো হলে পে আমি খান দেখছি তো কিমান সাইজ তেহে কিমান বনাব পারে এটু বি জানিব লাগে তো সয়াবিন এটু বনাতামতে বইল এনে জগাতে এনেকা বইল করবলে উঠাব তো ইনকা বইল করে থাকি কেনা পানি খতম হইলে পি এটু সাইডে আর আলাগতে হলে পি পানি গরম সদায় রাখব রুদ রাখব আর পানি খতম হয়ে সকলে আর গরম তাতে হালিব আর ঠান্ডা পানি হালি সকলে আর আর ফাট নাপাকে এনে কাচা নিচিনা হয়ে যায় এই কারণে এটু আইখু বনাতামতে সয়াবিন বনাতামতে এটু সদায় পানি গরম করি কেনা খতম হইলে পি এটু তাতে ইনকা হালি হালি কেনা বনায় তো পনা তামতে পি এনে আজিকালি তো জান খান তো বেশি কুকার পড়ে বনায় যায় হলে পি কুকার তো বনাব পারে তাতে পি বনায় থাকে হলে পি তাতে বনা তো মিঠা তো অল্প কমতে আছে আর দেখছিতে বনাই কেনা দেখ তো খুড়ি জ্বলা জগাতে উঠাই কেনা খুড়ি পড়াহে ইনকা বইল করা হে সবসে তো মিঠা আছে আমি এই পি নিজে এক্সপিরিয়েন্স লাগাহে কয় আছে নহলে আমি তো মানকে পি সুদাবি নহয় মানকে পি কপিয়া লাগাবি নহয় আর নিজে এক্সপিরিয়েন্স লাগাহে কয় আছে দে তো দেখছি প্রায় ইনকে বনাব ইনকে বনাই কিনা এইতো এইটু বনাতাম দেবে মানু তো হলে খুড়ি পি মিশামছি তো তাতে নাহালে আর কি কি কুন্দা খান পি তাতে নাহালে এনে সিদ্ধা খুড়ি প্রায় আর খুড়ি প্রায় গুরু পি কুন্দা তো কুন্দা খান পে আছে এই কারণে আমি তো সদায় খালি আহলে নিভিতে পি নাগাকাতে বেশি চলে আর এটু বনাব কয় কিনা আমি তো সদায় নাগাকাতে কিনে থাকে নাগাকাত লাগাবে এডভার্টাইজ করে দিয়ে আছে দে তো নাগাকাত প্রায় ইনকা ডাঙর ডাঙর খানে জোকাতে ইনকা হালিব আর ইনকা দেখছিতে ইনকা বইল করে থাকিব আর ইনকা করি কেনা একো তাতে না হালিব জিতে কিনা কিনা কুন্দা হালি সকলে এটি পি বিয়া আছে এই কারণে খালি খুড়ি পড়াহে আর দশরা খুড়ি তো হলে ফট ফট জ্বলাব আর খতম হয়ে যা এই কারণে নাগাকাত তো সদায় জুইতে থাকে তো এই পড়া এটি গরম ইনকা খুড়ি ডাঙর ডাঙর দুটা তিনটা হালি কেনে ইনকা বইল করে থাকিব আর এই লোক লাগা আইখু সয়াবিন এই তো বেশি দেরি নাপাকে এনে এই তো এরিয়া এরিয়া হিসাব দিয়ে সয়াবিন পে অল্প অল্প তো আলাগ আছে হলে পি আমি খান জ্বলা তো এনে এনে কুকুরতে নহলে পি এনে দেখছি তো হলে পি এনে টু থ্রি আওয়ার্স তো হলে এনে পাকে আর কিতাবা তো হলে এনে থ্রি ফোর আওয়ার্স পি লাগে ইনকা করি কেনা বইল করে থাকিব বইল করে থাকি কেনা কিতা এটু চাই কেনা অল্প নরম হয়ে সকলে হলে পি বেশি নরম পি নহব লাগে বেশি গাচ্চা পি নহব লাগে লোকল তো বেশি নরম পি নহয় কেনা নামাই দিব লাগে নামাই কেনা এইটু আমি খান এইটু তাতে পুচিবলে ঋতু করবলে তো ঋতু করবলে তো এইটু লোকল পরা আমি খান কেন পরা বনায় আর বেম্বো পরা বাস্কেট বনায় না এইটু তাতে আমি খান বনাই কিমান বনাইছে এই হিসাব দিয়ে সাইজ দে এই তো এখন তাতে পুচা বলে রাখব হলে পি ফ্রেশ তো পাতা pata rakibo etu bujibule la rakhepi pata bi shop nolo aro eni lage laga pata ekta ase te inga pata rakhigena etu aiku boil kora tu tate halibo holibe pani tu shop jabo diba lage pani olopi tate bhesho kole etu ahone soyabin etu tu denga hoi jae etu garne pani shop jabo digena tate basket de patara khadu tate halibo haligena bal bra cover kurbo cover kurgena gas ulabo ne debo tik tak rakibo aru eni ka eni rakisha kole pat no puje itu garni inga cover kura biche de itu jukade am kan patsat pakana tate gbc ne debi holibi g namai debi kumte ha biche de gorom olab lagibale ne de tate batsat pakala kitchen te tate rakibo rakikena goram to alap inga hit to jabo dewa lage aro ji bishu hoso kole basket bi jala dibo aro eto aiku bna sayebin itipe kala hoija itu garne goram to lage hole bi bishu to nokrubo lage inge hoso kole ini summer to hole four five days bi ini puchi jae hole bi winter to hole एक दिन दो दिन तो एक्स्ट्रा डेज अलग लगे जाए हले भी इतु तो गर्म दिशे को ले देर ना लगे हले भी इतु इतु पिछे पिछे ते एक दिन पे पर होशे को ले इतु पे अखने तो मिठा कुम्ते हो जाए आरु नोपंचा भी कुम्ते हो इतु मिठा तो अलग कुम्ते हो जाए इतु करने ठीक दम ते है इतु खुन्दीबा लगे आरु खुन्दी के ना Kunde bichete patato olap says dango dango prahe pande holibi patabi itu cover kurabi patabi shop nalagede kunba itu ahone mita hobele laga pata sete dango dango cover kurbele kabele laga patan hoigena pandibole laga pata to kalaga bhalo la itu prahe bhal pra cover kurba itu cover kurabi chanda thakya aro patapati dutun nalage bhal pra cover kurgena bishe dangor bin ha bishe chota bin ha bishe mosto bin ha patla bin ha gena ekta hisab te pandibo pande biche te cover gra biche te tu jijala laga chuka upor te rakhibo ji itu upor te rakhibo aro line kurgena rakhatam te ठीक सेंटर दे जी तो बिशे जाए होले भी साइड साइड दे होले जी अलग कुम्ते ऐसे तो करने कितावा तो इतु पोजीशन पे चेंज करे पला पले करे इनके कुर्गे ना इतु जला दें दे किनके जला बोला के किनके शुका कुर्बा लाके इनके कोई शो कले शुका करा दें दे इतु नगा का खाकुरी दांगो दांगो इतु धंगा बिशे नोलो बले लगा इतु तती इनके इन्हें गुरो में इनके कुर्गे ना शुका बो तो नगा कट प्रा इनका हिट नगा कट लगा खुरी तो हिट बिशा से तो इत प्रा है इनका शुगर बो शुगर के ना इत पोजीशन पे इन्हें चेंज कर था कि बो अरु शुगर तम दे कंटिन्यू शुगर बो लगे न हले कितेवा रखी बो कितेवा शुगर बो इनके होश को ले अहोने तो फ्रिस्ट होले मिठा होले भी पिछे तो होले चेंज हो जाए इत करने ini suka tempe ini continue suka bola ge huma pece teh oleh ekta kota kintu buah tempe na ingkar jola bola ge aru kuri bisha suka ge na kuri film bisha hoso kulle ahonya tu kalla hobo aru bhitor teh oleh kaca aru bahar teh oleh kalla ingkar hoge na iman sabolepi iman bahal tu nahu itu karni kuri bahal jola ge na aru itu jola itu aku ni suka tamte bimbo kan kakos kan kunda kan plastik kan iku tadi nak halide, am kan tu macis tu bi tadi jin nak jalan hujan, aru itu jin jalan bo kuliya aku ni tu sab nama thagi kena itu jin jalan bo aru jin tu bahal pera jalan kena kunda sab khatum hujan kuliya itu aku ni tu tadi zatyo tadi rakhi kena suka इनके होगेना सफा सफाई पर है अखोने सुखा करे दे अखोने तो विश्व मानो नजानी नहले तो इतु तो बेबिन छना से baby nishna se idbra mystic hoshogale test to alab

বিলাক আপনার খান সব তৈয়ার হয়ে গিয়ে থাকিবি, মই আপনার খান মেসেজেস রুখি থাকিব। এই সময়তে একসাথ মিলি কিনা শুনিব শ্রেয়া ঘোষাল লগা বাস্তু ফিল্ম ব্যান্ড বাজা ভারত।

উনি থাকা সব বিলাক ইয়াতে আপনার খালা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম, আর সবচেয়ে পহিলাতে আনি দিয়েছে পাঠান ফিল্ম কি গীত, গাই আছে অরিজিৎ সিং, সুকৃতি কটকর আর বিশাল দাতলানি লাগা আওয়াজে, আর এই গীতটি শুনবলে মন হয়ে কিনা পছন্দ করেছে বোকা জানপ্রা অভিজিৎ, আর অভিজিৎ আপনার অপশন বেশি দি কিনা থাকিছে, এই কারণে আপনার কপাল ভাল আছে কিলে, মানে সবচেয়ে পহিলাতে যুদ্ধ আপনার মাং করেছে এই মই লগতে থাকা নাই, নেক্সট নেক্সট খান্ডে আপনার যান বি লিখি কিনা পাঠাইছে এই মাজতে মই পাঠান লাগা ফিল্ম কি গীত আপনার কারণে বাঁচি লই আছে, শুনিবি আর এনজয় করবি পাঠান ফিল্ম কি গীত।

নর্থ বাউন্ডেতে হইলে ভারী ট্রাফিক দেখায় আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক, মানে ট্রাফিক তো মাজতে আছে। আলাগ রাস্তা লোব পারে প্যারামেডিকেল পর লইগিনা টি মডেল আর আইজি নহলে বা লেডিস মাইল রোড, টিসিপি পর লইগিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড, মানে আহা লাগাবি যা লাগাবি দুইটাতে বি মডারেট ট্রাফিক দেখায় আছে, মানে ট্রাফিক তো মাজতে আছে। আলাগ রাস্তা লোবলে মন খান লোব পারে টিসিপি পর লইগিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পর লইগিনা এন এইচ এ কে আর সেন্সেস পয়েন্ট আর ফুলবাড়ি পর লইগিনা খুচেজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট, রাজু পয়েন্ট পর লইগিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা ইয়াতে নর্থ বাউন্ডে তো হালকা ট্রাফিক দেখায় আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে। আলাগ রাস্তা লোবলে মন খান লোব পারে সেন্সেস পয়েন্ট পর লইগিনা এন এইচ এ কে, হাই স্কুল জাংশন পর লইগিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তাতে নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে, মানে ট্রাফিক তো মাজতে আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক আছে। আলাগ রাস্তা লোব পারে বেলিগ্রাম রোড পর লইগিনা ডি বি এস নহলে বা হাই স্কুল জাংশন পর লইগিনা টি মডেল রোড আর এন এইচ এ কে জাংশন পর লইগিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটাতে বি হালকা হালকা ট্রাফিক দেখায় আছে। এই থাকিছে রেল টাইমতে ট্রাফিক আপডেট, শুনি থাকা সববিল আকো রেল টাইমতে ট্রাফিক আপডেট আনি দিয়া হব সাম 3 বাজি।

শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে জাগা জাসুস ফিল্ম কে গীত গাই আছে অরিজিৎ সিং শুভাংশু কেশরবাণী আর অমিত লগাওয়াসে আর এই গীত শুনি বলে মন হয়ে গিয়ে পছন্দ করেছে কহিমাপরা আল্লে আল্লে যদি আপনার টিউনিন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা গীত

প্রোগ্রাম টি বারদুসরা গীত কারণে লিখি গিনা পাঠাইছে সারি হাজান কার্বি আংলং প্রা চন্দ্র টিমুং আর চন্দ্র টিমুং প্রা পছন্দ করেছে সোনু নিগম গোয়া গীত কালহো নাহো ফিমত চন্দ্র টিমুং যদি এটা লগে আপনার শুনে আছে কইলা মানে এনজয় করবি আপনার পছন্দ করা গীত।

হনে থাকা সববিলাক দিলসে ফিল্ম কি গীত লগতে হে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম ইটা সময় কারণে ইমানতে শেষ করে দিয়ে আছে। ইটার পর অল্প পছতে আপনাদের এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম দিয়ে শুনব আর আমি খান আকো লগ করিয়া হব সাম 3 বাজি।

0: সব সরকার হেলথ সেন্টার্স দে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব কি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1-800-116-666 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: কিন্তু জানকারী NTEP দিয়েছে।

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 자바디야 다호알로케 코히마 타운 라가 트래픽 업데이트 아카시바니 코히마 FM 트럭펜 프라 아니디야 화세. 몬콜라프라 레이키나 PHQ 장션 이티아 노르트 바운드 사이레 모더레이트 아세 아루 사우드 바운드 티비 모더레이트 트래픽 아세. 주디 두스라 라스타 호일레 올 미니스터스 힐 젤 콜로니. PHQ junction pra lui kina major junction north bound te itya karne halka ase kintu south bound hoile bhari traffic ase dusra rasta hoile lady smile road tcp pra lui kina raju point itya karne north bound fane halka traffic ase kintu south bound te heavy traffic dikhai di ase dusra rasta hoile box cutting nhak pra census point no hoile ba phulbari khachije ground pra raju point Razu Point pra lui kena census point etia northbound te light traffic ase kintu southbound hoile heavy traffic dikhai di ase alternate route hoile census point pra lui kena nhak rasta high school junction pra lui kena census point etia nimite northbound hoile halka traffic ase kintu southbound te moderate traffic ase mane halka bi nohoi iman bhari bi nohoi ঠিক ঠাক হি আছে কই কিনা দেখাই আছে এতিয়া দুসরা রাস্তা হইলে বিলি গ্রাহাম রোড পৰা ডিবিএস রাস্তা নহলে বা হাই স্কুল জংশন পৰা লৈ কিনা ডি মডেল রোড এতিয়া এনএচকে জংশন পৰা লৈ কিনা সেন্সাস পইণ্টে নর্থ সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক আছে এটো থাকি সেই এতিয়া সময় 4 বজি আদালাকা ট্রাফিক আপডেট হনি থাকিবি 5 বজি হোৱা লগে আকু লৈ কিনা আহিব আপোনাৰ খান লাগা ট্রাফিক আপডেট আখরি বার নিমতে আজি শাম লগা আর এটা আমি খান লগা রুরাল কানেক্ট প্রোগ্রাম আনি দি আছে
0: ওয়েফএম ট্রাগোবান
2: 103 মেগাহার্টজ
0: নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট ওয়েফএম 103 মেগাহার্টজ
3: ওয়েস্টার্ন মাশরুম ইটুরু হলেরু মাশরুম খা ভিতরে সবসে পপুলার আমি হান লাগা স্টেট ত্রিপুরা এটি সবসে বেশি পালি কিনে খাই থাকি আর মাশরুম একটা আছে ত্রিপুরাতে চাইছো হলে মাশরুম প্রোডাকশন এটি হল

এরু খালি ঠান্ডা দিন সময় দেহি পালি থাকিছে। কিন্তু এটা আজিকালি লা টেকনোলজি একদম ভাল হওয়া নিমিতে এটা হলে ছোট মিডিয়াম আর ডর কারখানা খান বি উলা শুরু হওয়াছে। আর ইয়াতে আমি খান লাগা নিউট্রিশনাল সিকিউরিটি আর আমি খান লা ফ্যামিলি লা ইনকাম এটু বি ভাড়াই দিয়া এটি দেখি আছে। ত্রিপুরাতে এটা পালি থাকিয়া জাতি দুহলে ফুরোটোস সাজুর কাজু ফিরোটোস ফ্লেবিলেটোস প্লোরোটোস ফ্লোরিডেক ইনিয়া কুইনে এটু তিনটা কিসিম লাগা আছে। মাশরুম খান তো হলে তো প্রোটিন বেশি থাকে আর ভিটামিনস আর মিনারেলস এটু বেশি থাকে। ওয়েস্টার মাশরুম তো হলে তো ফ্রেশ এটা এটা উঠাই কিনে বিক্রি বি করে থাকে, নইলে বি লই যাই কিনে প্রিজার্ভ করে কিনে টিনা কেন খান দে রাখি কিনে বিকাই, নইলে বি স্যুপ সস আর আচার এটু হিসাব বানাই কিনে খাই থাকে। মাশরুম দে দাওয়াই লাকা প্রপার্টিস এটু হানবি থাকে। মাশরুম তো এন্টি ক্যান্সারাস আছে, এন্টি টিউমার লাকা প্রপার্টিস এটু হানবি থাকে। আর এটু মাশরুম তো হইলে তো কোলেস্ট্রল এটু হান কমতি থাকে আর ফাইবার তো হইলে বেশি থাকে। ত্রিপুরাতে ওয়েস্টার মাশরুম এটু হান তো হইলে তো সিজনেলি সময় সময় দে লই যাই না মাশরুম লা ঘর তাপমান খান কন্ট্রোল করে কিনে লাগাই থাকে। ওয়েস্টার মাশরুম তো হইলে তো উলাই থাকে আলা সময় দে 25-28 ডিগ্রি সেলসিয়াস লাগে আর রিপ্রোডাক্টিভ গ্রোথ আরও বেশি উলাবলে নিমিতে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড ইনিয়া লাগি থাকে। কিন্তু ঠিক তাপমান ওয়েস্টার মাশরুম গিয়ে উলাবলে তো হলে 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড আর পিএইচ টু 5.5-6.5 ইনিয়া থাকে। আর এটা হলে তো তাপমান 15-35 ডিগ্রি সেন্টিগ্রেড টক বি লাগাও পারে। আর মাশরুম এটু লাগাই থাকে আলা সময়তে হিউমিডিটি তো 80-90% এটু লাগে আর ভেন্টিলেশন ঠিকঠাক থাকিয়া ইনিয়া জায়গা চাই কিনে লাগাবলে লাগে। খেতি বাড়ি করিয়া মানুষ হান তো হলে তো ওয়েস্টার মাশরুম তো হলে তো ঠান্ডা দিন লা সময়তে সেই বেশিরভাগ তো লাগাই থাকে। কিনি হলে বি এটা তো হলে আজিকালি লা পালিয়া লা টেকনোলজি কিসিম কিসিম খান উলাই যা নিমিতে এক সাল দে পাঁচবার বা ছয়বার নিচিনা বি এটা তো ওয়েস্টার মাশরুম তো পালিয়া এটু বি দেখি আছে। ওয়েস্টার মাশরুম তো হলে তো ধান লা ঘাস শুকা থাকিয়া এটু তো হলে তো পানি দে 30 মিনিট নিচিনা গরম করে কিনে বয়ল করে দিব। এটু পিছে বয়ল করে লওয়া পিছে দে লই যাই কিনে শুকা করে দিব আর পানি ভিতরে থাকিয়া এটু খান সবকে উলাবলে দিব। এটু পিছে দে 1% ক্যালসিয়াম কার্বনেট আর 3% ক্যালসিয়াম সালফেট এটু লগতে মিলাই কিনে এটু পিছে দে পলিথিন বেগ তে হালি দিয়ে এটু পিছে দে পলিথিন বেগ এটু তো হলে স্টেরিলাইজ করে কিনে 15 LBPS প্রেসার এটু তো 2 ঘন্টা নিচিনা স্টেরিলাইজ করে দিব। আর এটু ওয়েস্টার মাশরুম এটু তো হলে তো আলাক আলাক এগ্রিকালচারাল ওয়েস্ট খেতি বাড়ি লাগা ওয়েস্ট মানে ধান লা ঘাস তার লাগা পাতা মোকাইলা পাতা এটু হান তো হলে তো 5 সেন্টিমিটার নিচিনা সাইজ চাই কিনে কাটি দিব আর এটু পিছে দে লই যাই কিনে পানি দে 12-18 hours নিচিনা ভিজাই কিনে রাখি দিব। এটু পিছে 65-70% পানি এটু উলাই দিয়েছে বলেতো লই যাই নে ডিসইনফেক্ট করে দিয়ে মহান ডিসইনফেক্ট করিয়া লা তারিকা একটা তো হলে তো গরম পানি দে ঢালি কিনে ভিজাই দি কিনে তাপমান 80 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া হিসাব পর 2 ঘন্টা নিচিনা রাখি দিব। এটু পিছে দে পানি হান তো হলে তো পলাবলে নিমিতে শুকা করে দিয়ে ইনিয়া হয়েছে বলে 60-70% ময়েশ্চার ইমানহি বাঁচি যা পিছে দেহি লুই কিনে পলিথিন বেগ খান দে হালি থাকে। দুসরা তারিকা একটা তো হলে তো কেমিক্যাল ট্রিটমেন্ট ইনিয়া কই থাকে। এটু লা তারিকা দিতে হলে তো ধান লা ঘাস নহলে বি মোকাইলা পাতা এটু হান মান কাটি লওয়া এটু হান তো হলে তো কেমিক্যাল 3 গ্রাম কার্বোডিজিম 25 ml ফর্মালিন 4-5 ড্রপস নিচিনা এন্ডল সুফান এটু তো হলে তো লই কিনে 20 লিটার পানি লোদে মিক্স করে কিনে 18 ঘন্টা টক ভিজাই নে রাখি কিনে এটু পিছে দে পানি হান গিয়ে পলাবলে দিব আর পানি 60-70% বাঁচি যা এটু লা সময় দে মহান লই কিনে মাশরুম লাগাও পারে। মাশরুম লাগা বিছনা এটু তো হলে তো আলাক আলাক তারিকা পর মহান লাগাও পারে। কিন্তু বস্তি খান দে হলে তো পলিথিন বেগস এটু হান বি পাওলে অলপ দিগদার হয়ে যায়। এটু নিমিতে মহান লই যাই কিনে ট্রান্সপারেন্ট পলিপ্রোলিন বেগ এইটু খান তো হলে তো এটু খান দিবি চলাব পারে নহলে বি আর 3 কেজি স্টেরিলাইজ গাছ খান এটু খান তো 5টা পার্টে ভাগ করে কিনে
একটা পেকেট মাশরুম ইটু দু হলে দু চারটা ভাগ করে নে লাগাই দিয়ে সবসে নিচে পলিথিন ব্যাগটে দু হলে দু একটা লেয়ার ধানলা ঘাস ঢালি দিব আর ইটু পিছতে মাশরুম লা বীজন ঢালি দিব ইনিয়া করে নে চারবার বা পাঁচবার নিচনা লেয়ার বানাই কিনে বেগ তো ভর্তা করে দিয়ে আর আমি হান লা হাত পড়া নিজের হাত লইনে প্রেস করে নে দাবাই দিয়ে স্ট্রোলা লেভেল তো হলে 25 সেন্টিমিটার উঁচা ইটু হিসাব পড়া সাইনে বানাবলে লাগে পলিথিন লা বেগ লামুক তো হলে তো রাবার ব্যান্ড নলিবি রুশি ইটুপরা ঠিক পড়া বন্ধ করে দিবলে লাগে ইটু মাশরুম লাগা বিজন হালি লওয়া লা বেগ ইটু তো হলে তো 18 দিন বা 20 দিন নিচনা অল্প ঠান্ডা জায়গা আর লাইট নাপুঞ্চিয়া ইনিয়া জায়গাতে রাখি দিবলে লাগে ইটু পিছতে মাশরুম খান দু হলে তো বাহারে উলাই যা ইটু দেখিছে হলে তো পলিথিন বেগ তো হলে তো খুলাই দিয়ে লই যাই কিনে হ্যাং করে দিবলে লাগে আর সদায় মর্নিং আর সাম ইটুলা সময়তে পানি ভরা অল্প অল্প ভিজাই দিয়ে থাকবলে লাগে মাশরুম খান তো হলে তো একই বিছনাতে দুইবার বা তিনবার নিচনা উলাই যায় 7 দিন বা 8 দিন লাপিছে দে যদি মাশরুম খান উলা ইটু বেশি কমতি হয়েছে হলে তো মাশরুম লা বিছনা দু হলে লুই যাইনে কম্পোস্ট পিট ইনিগা জায়গাতে হালি দিবলে লাগে আমি হান মাশরুম পালিয়া ইটু তো হলে তো একটা বেগতে 600 বা 3000 গ্রাম ইমান দু উলাব পারে আমি হান মাশরুম অয়েস্টার মাশরুম কই থাকিয়া ইটু পালিয়া লাগা সময় দে দুইটা কিসিম এক্সপেন্ডিচার উলাই যায় মাশরুম লা ঘর বানা নহলিবি স্প্রেয়ার বাকেট ইটু হান দু হলে কিনবলে উলাই যায় আর এটা দোকান দে চাইছো হলে তো 1 কেজি অয়েস্টার মাশরুম দু হলে তো 200 টাকা ইনিয়া নিচনা পর বিকাব পড়ে তো আগে দে কোয়া নিচনা অয়েস্টার মাশরুম ইটু রে প্রোটিনস আর ভিটামিনস মিনারেলস ইটু তো সবসে বেশি থাকে তার লাগা মেডিসিনের প্রপার্টিস থাকে ইটু তো হলে তো এন্টি ক্যান্সারস আছে এন্টি টিউমার প্রপার্টিস ইটু থাকে মাশরুম তো হলে তো কোলেস্ট্রল ইটু না থাকে সুগার লা লেভেল তো একদম কমতি আছে আর ফাইবার ইটু তো একদম বেশি ইয়াতে ভাড়া পাই থাকে বস্তিতে থাকিয়া মানুহান খেতি বাড়ি করিয়া মানুহান হলিবি অয়েস্টার মাশরুম ইটু পালি কিনে আমি হান লাগা ফেমিলি দে আমি হান লা নিউট্রিশন ইটু সিকিউরিটি ইটু বি আনিব পারিব আর বিকাই কিনে আমি হান লা ফেমিলি লা ইনকাম ইটু বি আনিব পারে ইটু নিমিতে আমি হান বি আজিকালি লা তারিকা ইটু হান চাই কিনে ইটু চলাই কিনে অয়েস্টার মাশরুম ইটু পালিবলে দরকার আছে।

0: বি হস্পিটাল যু সরকারি ফান্ড করে কিনে আছে এই খান সব হসপিটাল সিনিয়র সিটিজেন্স খান নিমিত্তে বিছনা হলে দিবলে অর্ডার দিয়ে কিনে আছে এটা আহা কালি পাঁচ দিন কারণে জেনেবোর্ড আর ওখা ডিস্ট্রিক্ট নিমিত্তে গভর্নমেন্ট এডভাইজরি বুলেটিন কই দিয়ে আছে এটা লাগা দিন লাগা সময়তে আমি খান শাক সবজি নহলে বি ক্রপস খান লাগাই থাকি এই খান নিচে মৌ খান নহলে বি সুখা পাতা ঘাস এই খান খেতে ওপরে বন করবলে দরকার আছে কিনিমদে হলে দিন দু গরম আর সুখা লাগা সময়তে বরষুণ পানি ইমান নাগিরিয়া লাগা সময়তে মাটি ভিতরে পানি জমা হয়ে থাকি এই হলে তো উলাই কিনে পলাই যায় এই নিমিত্তে ঘাস পাতা সুখা থাকি এই খান খেতে ওপর আর ক্রপ খান শাক সবজি খান লাঠেং লাগা ওপরে বন করে দিবলে লাগে আর ইনিয়া বন করিয়া হাবি ঘাস পাতা এই উলাই যা এই খান বি রুখাই দিয়ে আর ইয়া ধান লা খেতে করিয়া মানুষ খান হলে বি পাক পোকা বেশি উলাই থাকিয়া লাগা সময় আছে এই নিমিত্তে পর্যটক হলে তো লাইট ট্রেপস এই একটা একরে তিনটা নিচনা হলে তো রাখিছে গেলে তো পাক পোকা উলাই যা এই খান রুখাই দিবেন খেতে লাগা ওসর খান দে হাবি ঘাস পাতা উলাই যা এই খান সাইকিনে ছিঙি দিবলে লাগে
1: News, music and entertainment. This is FM Dragobah. FM 103 MHz.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী এন টি ই পি পৰা দি আছে
1: নই কার জিতনে কা মৌকা ওয়াও পাপা কো সারপ্রাইজ দুঙ্গি বস থোড়ি সি তো উনকি ডিটেল ভরনি হ্যায়
2: রুক জা বুদ্ধু
3: व्हाट ऐसे পপ আপ সে সাবধান রহো স্ক্যামার্স পার্সোনাল ডিটেইলস কা গলত ইউজ কর সকতে হ্যায়
1: ও তো সমঝ গই না রিল্যাক্স পর কার জিত জাতে তো পাপা হোমওয়ার্ক নি করাতে
3: আরবিআই কহতা হ্যায় স্মার্ট বনো কুল রহো

0: हेलो
1: हेलो
0: नमस्ते नमस्ते কেনেকা
1: রমেশ পাত্র গুলাক সম্পর্ক হয়েছে
0: মই বুঝিছে আপনার আওয়াজ শুনি লৈছে মই চিনি পাইছে
1: মৌসুম
0: মানে বরখন হয়ে আছে
1: আমার এফাল তো বরখন না একদম ধূপ ধূপ একদম গরম ইমান গরম
0: আজি দিনতে তো ধূপ বেশি থাকিছে ইয়াত পে
1: ধূপ বেশি থাকিছে বাকি ঠিক ভালো আছে না
0: বাকি ঠিক আছে একদম চলি আছে ঠিকঠাক পড়া চলি আছে
1: মই বি ভাল আছো আপুনি ফোন রিসিভ করলে আরো বি খুশি পাই আছে
0: ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ
1: এ আপনার তাতে হামে রাহি প্যার কে হবো মুভি
0: হাম
1: হাম হে রাহি প্যার কা
0: ও হাম হে রহি হাম হে আ হাম হে রহি কার কে না
1: আ প্যার কা প্যার কা
0: হাম হে রহি প্যার কা ইতুরু নাই কার কার কে ইনগা আছে
1: গোপী কিষণ আবা গোপী কিষণ
0: গোপী কিষণ সাই সামদে গোপী কিষণ নাই ও
1: গোপী কিষণ কি নাই
0: ও গোপী কিষণ নাই
1: তবে কি নিব সাজন কা ঘর
0: সাজন কা ঘর এটিও নাই
1: আজি মোর লাগবে
0: হয়তো
1: মোর লাগবে রাজা হিন্দুস্তানি
0: আচ্ছা রাজা হিন্দুস্তানি তো থাকি আছে
1: কিতনা প্যারা তুঝে
0: হিন্দুস্তানি কোনটো শুনিবলৈ মন আছিলে কিতনা প্যারা তুঝে রব নে বনায়া না ঠিক আছে বজাই দিব বজাই দিব
1: গানা আমি বলে আমার লগত আছে মই মিসেস রুনু পাত্র লাকি আর ডেডিকেশন থাকিব পয়রা আপুনি কে
0: ওকে থ্যাংক ইউ
1: মাইকন মুন্ডা অমল বসুমতারি বিমল বসুমতারি
0: ওকে
1: দুলেন্দ্র রংকি সোনালী টিভি বীরেন আনছে
0: ওকে
1: শিকারী বংশা দেবাশিষ হাজরিকা থাকিব আর রুকুবেলা মেথা দূর জায়গা সাথী আছে মোর জয়রাম বীর
0: ওকে
1: পূরণ বর্মা ভগবান সিং পরমার রমেশ প্রজাপতি রাকেশ তনুশ্রী বুটিয়া
0: ওকে
1: হিতেন্দ্র দাস প্রেমজিৎ চক্রবর্তী সব লিস্ট আজকে গানা তো বাজে শুনাই দিবি
0: ওকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওয়াল লিসনার্স কান আকৌ দুশ্বাক গীত শুনিব উদিত নারায়ণ আৰু আলকে য়াগ্নিক লগা অৱস্থিত ফিল্ম আছে ৰাজা হিন্দুস্তানী

0: হেল্ল'
1: হেল্ল' জেকা ছাৰ,
0: হেল্ল'
1: হেল্ল', মই দেৱাশিষ হাজৰিকা কৈ আছো মাজুলীৰ পৰা।
0: অ'কে, মাজুলীৰ পৰা না?
1: হয়।
0: অ'কে দেৱাশিষ, কেনে আছে?
1: ভাল আছে, আপুনি?
0: ভাল আছে, মই বি ভাল আছে। তাতেতো কিবা হৈ আছে কৈছে না, ফ্লাট ফ্লাট ফ্লাট হৈ আছে কৈছে না মাজুলীতে?
1: ফ্লাট?
0: হয়, ফ্লাট মানে পানী বাঢ়ি আছে কৈছে না?
1: ও ইয়েস ইয়েস, হয়।
0: মই পেপারে পড়িছে এনেকুৱা।
1: হয় স্যার।
0: ওকে, তো এতিয়া কেনে আছে কন্ডিশন? তো এতিয়া
1: কন্ডিশন তো এতিয়া ঠিকঠাক আছে আৰু।
0: ওকে ওকে,
1: নরমাল
0: নরমাল। ওকে, ঠিক আছে ঠিক আছে।
1: তো দিন বহুত দিন পিছত পাইছো আজি
0: জায়গা। ওকে, হয় তো কানেকশন তো এনেকুৱা থাকে কি দোসরা মানুহ মানে কৰি থাকে তো না, এইটো কাৰণে পাবলে অলপ দিগদার হৈ যায় লাইভ ফোন ইনটো।
1: হয় হয় হয়।
0: তো দেৱাশিষ, আজি কোনটো ফিল্ম লাগানা শুনিব আপুনি?
1: বিলু ফিল্মটো হ'ব নেকি? বিলু
0: বিলু বি বিলু বাচ্চাটো আছে?
1: অনলি বিলুটো নাই, অনলি বিলু এল ইউ
0: বি আই ডাবল এল ইউ না?
1: অঁ হয়, এইটো
0: বিলুটো নাই নেকি? বিলু নাই কেনতে?
1: টিউবলাইট হ'ব?
0: অঁ, টিউবলাইটটো আছে, টিউবলাইট আছে।
1: টিউবলাইট পৰা আতিপ আসলাম লগা এইটো মে আগৰ এইটো গানাটো
0: মে আগৰ আছে আছে, টিউবলাইটটো আছে
1: এইটো এইটো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বজাই দিব বজাই দিব।
1: ডেডিকেটটো কৈ দিম নেকি?
0: কৈ দে কৈ দে কৈ দে।
1: ডেডিকেটটো সদায় এছ এম এছ তে লিখি পঠাই দিয়া নিচিনা আৰু।
0: ওকে,
1: সুনিতা বসুমতারী,
0: ওকে,
1: অঞ্জলি বসুমতারী, ভাইক মুন্দা, প্রেমিকা তিওয়া, রকবিলা মেথা, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি বিমল বসুমতারী, হিতেন্দ্র দাস, ইমান আর।
0: ঠিক আছে ঠিক আছে, তো ভাল পড়া থাকিবি আর ভাল পড়া শুনি লবি দে। ওকে স্যার,
1: থ্যাংক ইউ
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই বাই। ৱাইল্ড লিচনাৰ্ছ খান, এতিয়া আকৌ শুনিব আপোনালোকে আতিফ আছলাম লগা ৱাজটি, ফিল্ম আছে টিউবলাইট।

0: हेलो
1: हेलो सर, गुड इवनिंग।
0: गुड इवनिंग गुड इवनिंग।
1: অমল বসুমতারী কৈ আছো।
0: ওকে, কেনে আছে অমল?
1: বহুত ভাল বহুত ভাল। গরম হলি বি আপনি লাগা প্রোগ্রামটো শুনি শুনি ভাল লাগি কিনা থাকে সদায় দিন।
0: ওকে, একদম আপনি হানকে থ্যাংক ইউ। ইতিন
1: সিং আর আপনি আহিছে কইলে মানে তো মই প্রোগ্রামতে আহি কিনা থাকিব নোৱাৰে দেই।
0: ওকে,
1: সদায় আহিব মন যায়।
0: ওকে ওকে, তো
1: আপনি আজি আর জি সাথে আর এফএম ট্র্যাকেবেন লাগা তো ইন্ডিয়াতে বি টপ হয়ে যাইছে আজকালি।
0: হয় নাকি?
1: সব পুরা ভারত টিভি শুনি আছে আকাশবাণী এফএম ট্র্যাকেবেন তো।
0: হয় তো হয় তো
1: হয়।
0: ঠিক আছে, আমরা আজি কোনটো গানা শুনিব?
1: কিছুমান ফিল্ম না থাকা বিলাক দি আপনি লাগা মিউজিক ব্যাংকে ডালিব লাগে কিনা।
0: হয়, ইতো মান হয় মিউজিক ব্যাংকে ডালিব লাগিব। হয়
1: হয়, বহুত ছোটা মানে ইটো নাই ইটো নাই খুশি কইলে মানে তো অলপ মানে মনটো বেশি ভাল না লাগে তো।
0: হয় তো হয় তো,
1: কারণ কে কিছুমান ফিল্ম না থাকা কান দি লৈ আনিব লাগে। আর আমি টি এসএমএস টিভি পঠাই দিয়াছে আগেতে কেনে কি কি ফিল্ম থাকি আছে ইটো লিখি কেনে পঠাই আছে, মই আজি বি পঠাই দিছে।
0: ওকে ওকে,
1: আপনি ইটো চাই পিনি মিউজিক ব্যাংকে ডালি লবি।
0: হয়, ডালি বলে মই আনবি কোশিশ করি আছে কিলে মানে ইটো অল্প তো টাইম লয় না আজি গলি পয়লা নিছনা নহয় না। মিলন ফিল্ম আজানা হাসি সামান না আনে ওয়ালে হে মিলন কি আনসু জুদাই কা এক বাত বতাও কহি তো মিলেগি এনেকা আছে মিলন ফিল্ম লাগ কোনটো শুনিব মন আছে?
1: এইটো পুরানা মিলন থাকিছে নেকি?
0: হয়, এইটো পুরানা আছে, অভিজিৎ আর কবিতা কৃষ্ণমূর্তি খান লাগা না গানাতে পঙ্কজ দাস।
1: কি হলি হব এটা বাজে দিবি ইয়ার পর আবি।
0: ঠিক আছে, টাইম তো বি যাই আনে আনে ওয়ালে মিলন কি আনে ওয়ালে হে মিলন কি না এইটো বাজাই দিব অভিজিৎ লাগা।
1: হ্যাঁ হ্যাঁ, এইটো বাজাই দিবি অভিজিৎ লাগা তো বাজাই দিবি।
0: ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে।
1: আর কিছুমান সার্টিফিকেটকে ডিডিবিট করিব থাকিছে।
0: ওকে,
1: পয়লাতে রমেশ পাত্র, ভাইকন মুন্ডা, বিমল বসুমতারি, দেবাশিষ হাজরিকা, রঘুবিলে মেঠা, যোগেন্দ্র রংপি, সোনালী এনটিবি, বীরেন হান্সি, শিকারী রংফল, ফাগু উরাম, কাসিম আলী, সেলিম আলী, সাবিনা বেগম, নাটা কাপ্রিয়া গুরুং, আর বি আছে চুবাকি জামির, আকজো,
0: ওকে,
1: সপি ব্রাদার্স।
0: ওকে,
1: আর হ্যালো ফরমাস একটা গ্রুপ থাকি আছে ভগবান সিং পারমার, রমেশ প্রজাপতি, আর থাকি আছে গঙ্গাধর সাবনকর, তুকারাম যাদব, প্রেম সিং সরসদিয়া, কেশরী সিং রাজপুত, মঙ্গেলাল চ্যান্ডেল, আর গজরাজ সিং লাঢি, রাম নরেশ, আর পুরন বর্মা, রাকেশ, দিলীপরা ধরমবীর, তানুশ্রী, আর বি আছে ত্রিপুরা পুরা আশুতোষ দেবনাথ ভাইয়া, আর সঙ্গীতা ভাবি,
0: ওকে,
1: অবিনাশ তেলি, সবকে, আর আপনি কি?
0: ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ দে। হয়
1: হয়,
0: ওকে, বাই বাই
1: বাই।
0: ওয়েল লিসনার্স, কেন কো হনিব আপনা লোকে অভিজিৎ ভট্টাচার্য লাগা ওয়াস্টে ফিল্ম আছে মিলান।

0: মা পেটে বাচ্চা বুকি কিনে পয়লা দিন মহিনা হওয়ার সময়তে এইচ আই ভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচ আই ভি থাকা মা একজন লগতরা এইচ আই ভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচ্চার লগতরা বাচ্চাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচ আই ভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারি এটু আপনার কেটে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা।

0: জারি থাকিয়া কান রিভিউ করেছে। ফিনান্সিয়াল রিসোর্সেস আর মেন পাওয়ার কমিটি থাকিয়া লাগা জানায় কিনা স্টেটি মহিলা লাগা লাইভলিহুড সুদার করে দিবলে প্রোগ্রামস কান বাড়াই দিবলে মিটিং বা দরকার রাখিছে। একই সময় ডিপার্টমেন্ট লাগা কামটি খুশি জানায় কিনা গভর্নর বা তাইখান লগতে দোসরা ডিপার্টমেন্টস আর স্টেক হোল্ডার্স লগত মিলাই কিনা নিজের প্রোগ্রামস ভাল বা ইমপ্লিমেন্ট করবলে আর স্টেটি মহিলা কারণে টাকা পয়সা সুবিধা জারি রাখবলে কাম করব কারণে মন ঠাই দিছে। আপনি খান আকাশবাণী কহিমার বা দিয়া খবর শুনে আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লাগা এক্স এন্ডলস AIR নিউজ চ্যানেলস আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি। আপনি খান বা এই খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমার বা শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সাম লাগা খবর শুনে আছে। ইউরো মিনিষ্টার অফ কোঅপারেশন অমিত শাহ আজি কয়েছে যে কোঅপারেটিভ মুভমেন্ট রিফর্মস ডিজিটাইজেশন আর প্রফেশনাল ম্যানেজমেন্টটি বাড়াই যায় আছে। মিনিষ্ট্রি অফ কোঅপারেশন লগা ফিফথ ফাউন্ডেশন সেরেমনিটির কথা করে শ্রী শাহরা কয়েছে সব রিজনটি পাঁচটা বেস্ট পারফর্মিং কোঅপারেটিভ সোসাইটিস কারণে র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কটি জানাই দিছে।
1: The Modi government's decision has taken the country to a new stage of development. Throughout the country's 75-year journey, the cooperative movement remained largely neglected and was often treated as a second-class sector. By establishing the Ministry of Corporation, PM Modi has given the cooperative movement renewed importance and laid a strong foundation for its growth and expansion over the next century.
2: सदी तक आगे बढ़ाने का बहुत बड़ा काम किया है।
0: শ্রী শাহরা মিনিষ্ট্রি অফ কোঅপারেশন লগতে প্রসপেরিটি থ্রু কোঅপারেশন লগা মন্ত্রাবরা যা পাঁচ সাল সময় মিলিয়ন মানুষ লগা জীবন দিয়ে বদলি আনি দিয়া কারণে বাধাই দিছে। ব্রিক্স হেডস অফ এন্টি ড্রাগ এজেন্সিস মিটিংটি আজি গুয়াহাটীতে শুরু করেছে। টেলিকেটস খান ব্রিক্স মেম্বার দেশরা দু তিন মিটিং দিয়ে ভাগ লই আছে যোনটো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোরা মিনিষ্ট্রি অফ হোম অফেয়ার্স নিচিটি রাখি আছে। এটি খোলাই দিয়া সেশনটির কথা করে NCB ডাইরেক্টর জেনারেল অনুরাগ গার্গ যোন বা ইন্ডিয়ান ডেলিগেশন লই যাই আছে তারপর মডার্ন ড্রাগ ট্রাফিকিং নেটওয়ার্কস খান ডার্কনেট প্ল্যাটফর্ম বা সীমা বাহার বা চালাই থাকিয়া নতুন সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্সেস আর মেরিটাইম লাগা রাস্তা খান জানাই কিনা ইন্টারন্যাশনাল কোঅপারেশন উঠাই দিবলে দরকার জানাইছে। তাইর একটা ডেডিকেটেড ব্রিক্স ভার্চুয়াল ওয়ার্কিং গ্রুপ বনাই কিনা হোতা ইন্টেলিজেন্স ভাগ করবলে ট্রাফিকিং নিয়ম খান এনালাইজ করবলে আর মিলাই কিনা ল এনফোর্সমেন্ট কাম করবলে প্রপোজ করেছে। ভারতীয় জনতা পার্টি BJP নাগাল্যান্ড স্টেট ইউনিট বা ভারতীয় জানা সং ফাউন্ডার ডক্টর স্বামীয়া প্রসাদ মুখার্জি লগা 125th জন্ম অ্যানিভার্সারিটি পার্টি লগা স্টেট হেডকোয়ার্টার্স কোহিমাতে আজি মানাইছে। প্রোগ্রামটির কথা করে ডেপুটি চিফ মিনিষ্টার আর BJP লেজিসলেচার পার্টি লিডার ওয়াই পেতন বা ডক্টর মুখার্জির লগতে ট্রিবিউট দিয়ে কিনা তাইদ স্বপ্না থাকিয়া লিডার যোন লগা জীবন বা সেবা বাহাদুর আর দেশ বানাই দিবলে ডেডিকেট করেছে। তাইপর কৈছে কি ডক্টর মুখার্জির লগা লিগেসিবরা জেনারেশনস লগতে এডুকেশন ইন্টিগ্রিটি ডেমোক্রেটিক ভ্যালুস আর দেশ উন্নতিবরা মন উঠাই দিবলে আছে। শ্রী পেতন বা জানাই দিছে কি ভাইস চ্যান্সেলর কলকাতা ইউনিভার্সিটি ডক্টর মুখার্জি ইন্ডিয়ান ভাষা আর কালচারের লগতে মডার্ন এডুকেশন আর সাইন্টিফিক রিসার্চ বাড়াই কিনা আগে যাবলে বদলি আনি দিছে আর পাশতি ইন্ডিয়া লগা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কারণে ফাউন্ডেশনটি দেশ লগা সবচেয়ে পহলা মিনিষ্ট্রি ফর ইন্ডাস্ট্রি এন্ড সাপ্লাই হিসাবে বনাই দিছে বহাইছে। শ্রী পেতন বা নবজীবন খান লগতে তার লগা জীবন বা মন উঠাই কিনা ইন্টিগ্রিটি রাখি কিনা এডুকেশন ভ্যালু করবলে আর দেশ বনাই দিয়া কাম করবলে অনুরোধ করেছে।
3: His life also teaches us the public service is about action, listening to the people, solving problems, and working with honesty every day. Titles and positions may change, but services to the nation remains the highest duty. His message is as meaningful today as it was during his lifetime.
0: Nagaland Public Service Commission, NPS Cebra, NCS and PS Allied Services means written examination 2025 laka results janai se. Results kando commission laka website npsc.nagaland.gov.in babo. Interview call letters download koribili portal di July 14 bra pabuli ase. Viva vouchidu July 21 tarik bra shuru hobuli ase. Chunilo candidates pra nijo original documents logoti attested noholi